0: কর ইকাপিকি কায় কে আকি আকি তমর কা হাই ফাকা চিপ হাই ফাকা ওরা মরকিতে মানাওয়া চিচি মরকিতে মানাওয়া পেনুয়াই ওকি মাই আকি মাই কাপিচি আই কা মরকিতে
1: Hey! Why are you singing like that for?
2: Please.
1: Yeah.
2: I don't want Warren to be funny.
1: Oh, my love, it's okay. Sister was just having some fun.
2: Okay.
1: Call it on my.
3: Welcome to my FM.
4: I gotta keep it hood.